মুলম কেং শেখ ফাল ফলারাম আমুল চাফাসকি বাগদাদ আমুল চা মিসর বসাম কুচের নফা।